11টা 10 মিনিটে শুনিবে কেন্দ্র সরকারঙ্কর 12 বর্ষ পূরণ অবসরে বিশেষ কার্যক্রম আকাশবাণী দিল্লির। 11টা 45 মিনিটে রয়েছে ফোন ইন রে মনপসন্দ গীত, আজ শুনিবে এর প্রথম ভাগ। উপস্থাপনা মনোজ কুমার মিশ্র, প্রযোজনা মনোজ কুমার পূজারী। অপরাহ্ন 5টায় NCERT দ্বারা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম শুনিপারিবে। 5টা 30 মিনিট কার্যক্রম যুববাণী, বিষয় রয়েছে নবযুগর সৃজন টেকনোলোজি। সন্ধ্যা 6টা 10 মিনিটে ওড়িয়া ভক্তি গীত, 6টা 30 মিনিটে বিশেষ কার্যক্রম যুবশক্তি। আজির প্রসঙ্গ সন্ধ্যা 6টা 55 মিনিটে, রাতে 7টা 25 মিনিটে জেলার হালচাল, আজ অছি যাজপুর জেলার হালচাল। খেত খোলা প্রচার করা যাব রাতে 7টা 30 মিনিটে। রাতে 8টায় ওড়িয়া সুগম সঙ্গীত, 8টা 15 মিনিটে শুনিবে তুলসী রামায়ণর পরবর্তী ভাগ। হিন্দি ভক্তি গীত রাতে 8টা 25 মিনিটে, রাতে 8টা 30 মিনিট এবং রাতে 10টায় প্রচার করা যাব ওড়িয়া চলচ্চিত্র গীত, এবং রাতে 10টা 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম। এদের আজ শুনিবে বংশীবাদন শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ, ক্ষমা করবে পণ্ডিত রাজেন্দ্র প্রসন্না। ইয়ে লা কার্যক্রমের সূচনা আকাশবাণী বলাঙ্গীর। এপর কার্যক্রম আঞ্চলিক সম্বাদ শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্রর কিছু সময় মধ্যে।

0: হ্যালো, ফোন ইন কার্যক্রম।
1: হ্যালো,
0: হ্যালো,
1: আইয়া নমস্কার। আইয়া
0: নমস্কার।
1: বলাঙ্গীর জেলা বিন্ধলা ব্লক বিলে সদারু সুরেন্দ্র কুমার বিশ্বাস কইলি।
0: সুরেন্দ্র ভাই, বহুত দিন পরে কথা হবার সুযোগ মিললা।
1: বহুত দিন নাই আজ্ঞা, 2 মাস আগরু লগাউছিলি যে নি লাগুথাই আজ্ঞা।
0: হ্যাঁ
1: না তো তুমি সবুতর ট্রাই করছি যে
0: হ্যাঁ,
1: আজি লাগি গলা।
0: কেনতা আছেন?
1: ভাল আছেন আজ্ঞা।

0: হ্যালো, ফোন ইন কার্যক্রম।
1: নমস্কার।
0: নমস্কার,
1: তা কতলি যাওয়া করলো?
0: গীতা ভৌণী কেমতি অছন্তি?
1: মত বড়িয়া আছে, আপন মান সব কেমতি আছেন?
0: পুরা ঠিক অছু।
1: ভারত বর্ষ সমস্ত ভাল রহিলে বড়িয়া।
0: হ্যাঁ, আউ আপনকর আড়ে কেমতি খরা কেমতি মানে অনুভব হউছি?
1: খরা 2 দিন হেলা, টিকে 3 দিন হেলা ভাল লাগুছে।
0: মানে কোন?
1: বর্ষা হয়ে যাইতলা, এলে উঠে বর্ষা হয়ে যাইতলা।
0: হ্যাঁ,
1: পরদিন কালি অন্ধারিয়া পাগ থাকলা, আজি বি অন্ধারিয়া পাগ আছে। টিকে
0: আজ্ঞা,
1: টিকে পবন দৌছি, ঝুকু ঝুকু বর্ষা মধ্যে মধ্যে হচ্ছে, টিকে ভালো লাগছে। আজ্ঞা, আপনার সাড়ে কেমতি আছে?
0: আমার এপটে বি 2 দিন হেলা টিকে সন্ধ্যা হলে পবন বর্ষা ভলিয়া টিকে হউছি, বেশি নুয়ে কিন্তু কোটি কেমতি বেশি বি হউছি টিকে।
1: যাও টিকে আশ্বস্তি লাগুথ।
0: হ্যাঁ, টিকে পবনটা ঠান্ডা লাগুছি টিকে।
1: আজ্ঞা, এই যে খরা হচ্ছে, টিকে টিকে মঝিরে নহলে লোকমানে ভারি হইরাণ হয়ে যাচ্ছে, কিলি বিলি হয়ে যাচ্ছে। কোন করি আমি তো এটা সব করিছে, আমি ভোগিবানি, আর আমার কাছে আর কেউ ভোগিব?
0: তারপরে খরাদিন তো খরা টিকে হব, যেমতি হলে বি তার প্রভাব টিকে রহিব।
1: হ্যাঁ, আগুর তো খরা হতো, এমনি কেন হতো না? এ বর্ষ বর্ষ জোরে জোরে হচ্ছে, পবন বি গরম পবন হচ্ছে, পুরা পবন, কোটি বসি হওনি, রহি হওনি, চালি হওনি, ফ্যান পবন বি গরম।
0: দেখুন তো, আমার যে কংক্রিট হয়েগলা রাস্তাঘাট সব।
1: হ্যাঁ, আমার শহরীকরণ কলু পর, আমি তো নিজে কইলু আমার গাঁকু কংক্রিট রাস্তা কর, নেতা মন্ত্রী কে কইকি জবরদস্তি আমি করাইলু, পানি তো আর তলকু যাই পাইলানি,
0: যাই পারলা নি,
1: উপরকু পড়াইলা।
0: সে তুলনারে গছ লগা হুনি
1: না, ও লোক সংখ্যা বড়লা, গছ কোন লাগিবে?
0: হ্যাঁ,
1: বিল ফিল সব ঘর করছাইলি,
0: আউ শহর রে তো আপন
1: চাইনা কু টপিলানি,
0: চাইনা কু টপি গলানি।
1: আজ্ঞা,
0: তো আমাকে গোটি মানে ইয়ে রখিবাকু পড়িব, যে গছ যেতে লগাইবা ছাই হেলে আমাকু রক্ষা আছি। সচেতন হবা, আম পাই আউ কি করিব আউ। সে যাও, আজি কো গীত শুনিবা?
1: জাদুগর তা জাদু হাত তা কমাল হে, সেটা মু ডেডিকেট করবি আপনকু।
0: আজ্ঞা,
1: আপনকু স্টাফ মানকু, আর যে করন্তি জগৎসিংপুর সব, মমিনা ম্যাডাম, সবিতা ম্যাডাম, ডলি ম্যাডাম, আর জগৎসিংপুর সমস্ত শুরু শুরু থাকা সব শ্রোতা ভাই ভনী মানে।
2: अक्कन चक्कन दही चटोकन, आओ बच्चों आ गए बच्चन।

0: হ্যালো, ফোন ইন কার্যক্রম আকাশবাণী
1: আয়া
0: বলাঙ্গীর।
1: আয়া নমস্কার, মুই লোকনাথ সাহু ভালু ভানু কহুছে।
0: হ্যাঁ লোকনাথ ভাই, কেনতা কেনতা
1: সব ভাল আজ্ঞা? এটা কালি তো বর্ষা হলা, পরবরে টিকে
0: কেনতা বেশি বর্ষা হলা?
1: নাই বত্র বর্ষা হলা, ধান ধুনি শুকাউ শুকা শুকি চালি দিলা, এটা ভিজি ভুজা যাউছে।
0: ও বলে খরাপ হয়ে যাবে?
1: নাই খরাপ নে হয়, ফের শুকি যাবা গেছে।
0: আচ্ছা, বলে কাল টিকে পাগ থন্ডা রহলা বলুন আপনার আড়ে।
1: হ্যাঁ কালি উপর বেলি বর্ষা টিকে হয়েদেলা বলে আজ ঠান্ডা লাগুছে।
0: হুম হুম কেনতা হইছে ধান?
1: ধান ভাল হয়েছে।
0: আউ কানে কানে করছন বি?
1: হ্যাঁ চাষ হয়েছে, পনিপরিবা আমার বাইগন হয়েছে, ভেন্ডি হয়েছে, ঝুলের হয়েছে, মেকা হয়েছে,
0: মকা বি হইছে?
1: হ্যাঁ মকা বি হয়েছে।
0: বলে ই মাকড় মুকুড়া টিকে নষ্ট করে দেসন বলছন যে, হেন্তা ডর আছে কি আপনার আড়ে?
1: নে মাকড় নে আসে না, আসলে পরে যাস এত নি রহ।
0: বলে বিশেষ ক্ষতি নি করবার সে মানে?
1: নে ক্ষতি নি কর,
0: বিক্রি ঠিক হচ্ছে? বিক্রি ঠিক হচ্ছে?
1: হ্যাঁ বিক্রি ঠিক আছে, গাড়ি লাগছে, গাড়ি দিয়ে সব পলি আসে।
0: আচ্ছা, কেন গীত শুনবা আজি?
1: ছাতি চিরি দিলে তুর,
0: হ্যাঁ
1: হনুমান রচিত।
0: ঠিক আছে,
1: আর রেডি কাট কে করমা? নারায়ণ প্রধান, লোকনাথ প্রধান, অশ্বিনী সাহু, গোবিন্দ মেহের, রবীন্দ্রনাথ মেহের, সুবল কুমার সাহু, করমসানী সাহু, চৈতন্য পুটেল, আও আমার বাবু লিপুন, আও লিপি, এই সমস্তকে ডেডিকেট করে নেবে।
0: আসুন শুনমা মিশিকিরি।
1: হ্যাঁ জোহার আজ্ঞা,
0: জোহার।

জাতীয় রাজপথ প্রকল্পগুলির অগ্রগতির সমীক্ষা করা যাইছি। সময়সীমা মধ্যে সমস্ত প্রকল্প কার্যগুলিকে শেষ করিবা পাই লক্ষ্য রাখা যাইছে বলি শ্রী হরিচন্দন কইছন্তি। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। যুগ্ম প্রবেশিকা পরীক্ষা জেই আডভান্স 2024 ফলাফল আজ প্রকাশ পাইছে। নির্ধারিত সময় পূর্ব আইআইটি রুড়কি ফলাফল ঘোষণা করেছে। চলিত বর্ষ 56,880 জন পরীক্ষার্থী এথিরে উত্তীর্ণ হয়েছন্তি। জেই আডভান্স পাই 1,87,399 জন ছাত্রছাত্রী পঞ্জীকৃত করেছিলে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কৃতকার্য পরীক্ষার্থীমানঙ্কু শুভেচ্ছা জনাই কইছন্তি এহা সেমানক সফলতা কঠিন পরিশ্রম নিষ্ঠা ও অদম্য ইচ্ছা শক্তির পরিচয়। দেশের উন্নতির ছাত্রছাত্রীমানে নিজকে নিয়োজিত করিবা পাই মুখ্যমন্ত্রী পরামর্শ দেইছন্তি। বিপর্যয় পরিচালনাকু নিয়ে পুরীরে ব্রিক্স রাষ্ট্রসমূহর দ্বিতীয় বৈষয়িক বৈঠক আসন্তা বুধবারঠারু আরম্ভ হেব। বৈঠকরে ব্রিক্স দেশগুড়িকর প্রতিনিধি এবং বিশেষজ্ঞমানে যোগদেই বিপর্যয় পরিচালনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগ সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গ উপরে আলোচনা করিবে। ব্রাজিল, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্ডোনেশিয়া, ইরান, রুশিয়া, দক্ষিণ আফ্রিকা আদি দেশর প্রতিনিধিগণ সম্মেলনে যোগদেবে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উদ্ঘাটনী সমাবেশে যোগ দেবে বলে রাজস্ব বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কইছন্তি। সম্মেলনী আসন্তা শুক্রবার পর্যন্ত চলিব। উত্তম স্বাস্থ্য, পুষ্টিসার, জীবিকা এবং উন্নত জীবনশৈলীরে দুগ্ধর গুরুত্বপূর্ণ ভূমিকা উপরে আলোকপাত করিবা লক্ষ্য নিয়ে আজ বিশ্ব দুগ্ধ দিবস পালন করা যাচ্ছে। 2001 প্রত্যেক বর্ষ জুন পহিলার এই দিবস পালিত হয়ে আসুছি। চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে মহিলা দুগ্ধ চাষীঙ্কু সম্মান। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক গণমাধ্যমে কইছন্তি বিকশিত ভারতরে বিকশিত ওড়িয়া গঠন পাই 2036 সুদ্ধা রাজ্যরে দুগ্ধ উৎপাদনকু দুই গুণর ঊর্ধ্ব করিবা পাই সরকার লক্ষ্য রাখিছন্তি। এই লক্ষ্য হাসল পাই মুখ্যমন্ত্রী কামধেনু যোজনা ও মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা কার্যকরী করা যাচ্ছে। গত 2 মধ্যে 4 লক্ষর ঊর্ধ্ব গোপালকঙ্কু 326 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা যাইছে বলে মুখ্যমন্ত্রী কইছন্তি। গোপালনকু প্রোৎসাহিত করিবা সহিত দুগ্ধ উৎপাদন বৃদ্ধি দিগরে সরকার নিরন্তর উদ্যম জারি রাখিছন্তি। এক সুস্থ সমৃদ্ধ ওড়িশা গঠন দিগরে কার্য করিবা পাই মুখ্যমন্ত্রী আহ্বান দেইছন্তি। ভুবনেশ্বর কলিঙ্গ স্টাডিয়ামে আসন্তা 21 আন্তর্জাতিক যোগ দিবস অবসরে রাজ্যস্তরীয় যোগ শিবির অনুষ্ঠিত হব। যোগ মহোৎসব সমিতি এবং ক্রীড়া ও যুব ব্যাপার বিভাগ পক্ষর স্থানীয় কলিঙ্গ স্টাডিয়ামে আজ এ সম্পর্কিত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত রহবা সহ সমস্ত জেলা ও ব্লক মুখ্যালয় এবং পঞ্চায়েত সমিতি স্তরের যোগ দিবস পালন করা নিয়ে বৈঠকরে স্থির করা আন্তর্জাতিক যোগ দিবস জন আন্দোলনের পরিণত করা সহ অধিকরু অধিক লোককে যোগ সহ জড়িয়ে যাওয়া বৈঠকরে আলোচনা হয়েছে। পূর্বতট রেলপথ অধীনরে নূতন রায়গড়া রেলমণ্ডল আজিঠারু কার্যক্ষম হয়েছে। রায়গড়া ডিভিজন অধীনরে 696 কিলোমিটর রেলপথ রয়েছে। নূয়া রায়গড়া রেলমণ্ডল অধীনরে কোরাপুট, সিঙ্গাপুর রোড, কিরন্দুর, গুণপুর, পারাড়া সমেত দক্ষিণ ওড়িশার অন্য কতক গুরুত্বপূর্ণ স্টেশনক সামিল করা যাইছে। প্রায় 20,000 কোটি টাকা বিনিময়ে নূতন কার্গো টার্মিনাল কার্যক্ষম হব। নূতন ডিভিজনরে প্রায় 600 অধিক অধিকারী ও রেল কর্মচারী কার্য করবে। অব্যবহৃত মাল পরিবহন সম্ভাবনার উপযুক্ত ব্যবহার হওয়া সহ কিরণডুল বচেল খনি ক্ষেত্রর লুহাপথর পরিবহন হব। এই ডিভিজন প্রায় 40 মিলিয়ন টনর অধিক মাল পরিবহন করিবার ক্ষমতা রাখিছে বলে জানাপড়িছে। বরগড় জেলার ভোটর তালিকায় স্বতন্ত্র সঘন সংশোধন প্রক্রিয়া এসআইআর 2026 সম্পর্কিত সচেতনতা অনুষ্ঠিত হচ্ছে। ভূস্তরীয় অধিকারী বিএলও মানে ঘরকু ঘর বুলি মতদাতাঙ্কু পরিগণনা ফর্মকু উপযুক্ত ভাবে পূরণ করিবা পাই মার্গদর্শন দেউছন্তি। সমস্ত পৌরাঞ্চলরে এলইডি স্ক্রিন মাধ্যমে সচেতনতামূলক ভিডিও ও বার্তা প্রদর্শন সহিত কমিউনিটি রেডিও কেন্দ্র মাধ্যমে এসআইআর উপরে বিভিন্ন কার্যক্রম প্রসারণ করা যাচ্ছে। ভদ্রক জেলা ধামনগর ব্লকরে চাষীমানঙ্ক ঠারু মুগ, বিরি, সোরিষ, চীনাবাদাম ও সূর্যমুখী কিনিবা পাই সমবায় সমিতিরে মন্ডি খোলা যাইছে। সরকারঙ্ক নির্ধারিত মূল্য অনুযায়ী চাষীমানে সেমানক উৎপাদিত শস্য বিক্রি করিপারিবে। চলিত বর্ষ ডালি ও তেল জাতীয় শস্য পাই 80 জন ও রবি ধান বিক্রি পাই 82 জন চাষী নাম পঞ্জীকরণ করিছন্তি। গঞ্জাম জেলা ছত্রপুর মহোৎসব আজিঠারু আরম্ভ হয়েছে। আসন্তা শুক্রবার পর্যন্ত চালিবাকু থিবা এই মহোৎসব সময়রে ভিড় নিয়ন্ত্রণ পাই ছত্রপুর পুলিশ

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপনা সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমকু। কার্যক্রমের উপস্থাপনায় মু সুলভা
1: আও মু মুক্তিময়ী।

0: যতন করি করি গছকে বঞ্চাইছ, বঢ়িয়া চাষটে উঠেইছ।
1: কাঁ করম আর চাষি লোক চাষকে নিয়ে করি করে সহলার হয়েছে কে আজ্ঞা।
0: আইন কাজ হয়েছে তো
1: ফ্যান আজ্ঞা আমার।